37 সেকেন্ড আপনমানকু অভিবাদন জনাই আরম্ভ করুছু আমার আজির অধিবেশন কার্যক্রম প্রচারিত হেউছি 308.6 মিটার তথা 972 কিলোহার্জ যোগে। আমার এই প্রসারণ ডিটিএস এবং লাইভ স্ট্রিমিং আপ যোগে মধ্যে আপনমানে শুনিপারুছন্তি।

0: নমস্কার শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির প্রভাত পরিক্রমা। সুস্থ পরিবেশ সুস্থ জীবন, সুস্থ জীবন পাই সুস্থ পরিবেশর রহিছি আবশ্যকতা। আউ পরিবেশকু সুস্থ ও সুন্দর রাখিবা আমা সমস্তঙ্কর দায়িত্ব। লোক সংখ্যা বৃদ্ধি, কলকারখানা প্রতিষ্ঠা, অনেক সংখ্যার রাস্তা ও কোঠা নির্মাণ যোগু দিনকু দিন জঙ্গল হ্রাস পাউছে, গছ সংখ্যা কমি যাউছে। এথি যোগু পানি পাগারে দেখা যাউছে অনিয়মিততা। কোটি অত্যধিক বর্ষা হেউছে তো আউ কেউঠি বর্ষা অভাবরু মরুড়ি পরিস্থিতি দেখা যাউছে। বিশ্বর তাপমান দিনকু দিন বড়ি যাউছে। এইভাবে সমস্যার মুকুলিবা পাই অধিকরু অধিক জঙ্গল সৃষ্টি করিবা নিহাতি আবশ্যক। পরিবেশের বৃদ্ধি পাউথিবা প্রদূষণকু নেই পরিবেশবিদমানে চিন্তা প্রকট কলেনি। সেমানক মতরে আমমানক চারিপাখরু কেতক জীবজন্তু লোপ পাইবার কারণ হেউছে জলবায়ুরে পরিবর্তন। যদি আম পরিবেশরে এইভাবে প্রদূষণর মাত্রা বড়ি চলে তেবে আউ কিছু বর্ষ পরে আম সমস্তঙ্কু অম্লজান থলি সাঙ্গরে ধরি যিবাসিবা করিবাকু পড়িব বলি সেমানে আশঙ্কা বি কলেনি। তেবে এথিপাই জনসচেতনতার রহিছি আবশ্যকতা। গছকু নেই অভিব্যক্তি রখন্তি ব্রজসুন্দর দাস।
1: বৃক্ষ হেউছি প্রকৃতির আমপাই এক অমূল্য উপহার। সবুজ সৃষ্টি যোগু প্রাণী জগৎ তিষ্ঠি রহিপারি অছি। কেবল মনুষ্য নুহে, পশুপক্ষী, কীটপতঙ্গ প্রত্যেক প্রাণী বঞ্চি রহিবা পাই বৃক্ষ উপরে নির্ভর করি থান্তি। নিঃশ্বাস প্রশ্বাস ও খাদ্য বিনা কোনসি প্রাণী বঞ্চি রহিপারে নাহিঁ। এই দুইটি অমূল্য দান আমি বৃক্ষ ঠারু পাই থাও। তেণু বৃক্ষ হি জীবন। পূর্বকালে আম সংস্কৃতি গছ লগাইবা মধ্যে এক মহৎ ধর্ম কার্য রূপে পরিগণিত হেউথিলা। কিন্তু আজির স্বার্থবাদী মনুষ্য নিজের স্বার্থ পাই পৃথিবীকে বৃক্ষ শূন্য করে চালছি। বৃক্ষ আমকু অম্লজান দেই থাকে, বায়ুমণ্ডলর অঙ্গারকাম্ল শোষণ করে নেই বায়ুমণ্ডলর সমতা রক্ষা করে থাকে। বৃক্ষ দ্বারা বায়ু প্রদূষণ ও ধ্বনি প্রদূষণকু রক্ষা করা যাই পারি থাকে। বিভিন্ন প্রকার ঔষধ আমি বৃক্ষ ঠারু পাই থাউ। এবে মধ্য পৃথিবীর অনেক জনজাতি তাঙ্কর জীবিকা পাই বৃক্ষ এবং বৃক্ষজাত দ্রব্য উপরে সম্পূর্ণ নির্ভর করে থাকে। কাগজ তথা দিয়াশিলি কারখানা ইত্যাদি বৃক্ষ উপরে নির্ভর করে থাকে। জঙ্গলর স্বল্পতা যোগু অনেক বন্যপ্রাণী লোপ পাইবাকু বসিলে। ঘটুথিবা ঋতু পরিবর্তন ও গ্রীষ্ম, বর্ষা, শীতকু বৃক্ষ হি নিয়ন্ত্রণ করে থাকে। বৃক্ষলতা পৃথিবীকু সবুজ বিভিন্ন ফুল রঙর রঙিন করে থাকে। পৃথিবীকু ফলবতী, সন্তানবতী ও শস্য শ্যামলা করিবাকু হেলে আমকু

0: শ্রোতা বন্ধু, দেশক সব ক্ষেত্রে অধিকরু অধিক সুদৃঢ় করিবার লক্ষ্য রাখি আম সরকার প্রণয়ন করছেন বিভিন্ন যোজনা। সে যোজনা মধ্যরু যুব স্কিম ফর ইয়ং অথর্স হেউছি এভাবে এক যোজনা যাহাদ্বারা সারা দেশর যুব লেখক মানুষ সেমানক সৃজনশীলতা পাই প্রোৎসাহন মিলিপারুছি। তেবে এই যোজনা সম্পর্কে কহন্তি অবসরপ্রাপ্ত ইংরেজি অধ্যাপক দুর্গা প্রসাদ আচার্য।
1: ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তার উদ্দেশ্য ছিলা আম দেশর যুববর্গঙ্ক বৌদ্ধিক দক্ষতার বিকাশ। পঠন লিখন ও চিন্তন ভি বৌদ্ধিক কার্যকলাপ পাই যুববর্গ মধ্যে আগ্রহ তথা উৎসাহ সৃষ্টি করা হচ্ছে বর্তমান সময়ের আহ্বান। সেথিপাই কেন্দ্র শিক্ষা মন্ত্রণালয় যুবা স্কিম ফর ইয়ং অথর্স যোজনার পরিকল্পনা করেছিলেন। 2021 মে মাস 31 তারিখে এই যোজনার প্রথম রূপান্বয়ন করা যাই ও এর প্রভাব খুব সকারাৎমক হয়েছিল। প্রথম চরণে এই যোজনার বিষয়বস্তু ছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রাম। পরিচিত শোক পরিচিত স্বাধীনতা সংগ্রামী মানক জীবনী ও অবদান সম্পর্কে পুস্তক রচনা করা পাই যুব লেখক লেখিকা মানুষ প্রোৎসাহন দিয়া যাইছিল। ফলস্বরূপ আমার দেশের 22টি আঞ্চলিক ভাষার প্রতিভাবান যুব লেখক লেখিকা মানে বহু উপাদেয় পুস্তক রচনা করা আগে আসিলে। এই যোজনার প্রাথমিক রূপান্বয়ন বেশ সফল তথা প্রভাবী হয়েছিল। অক্টোবর 2022 মসিহারে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী প্রধানমন্ত্রী যুবা 2.0 র আরম্ভ করা যাই। যুবা নামকরণ টি চারোটি ইংরেজি শব্দ ইয়ং, অপকমিং, ভর্সাটাইল ও অথর্স র মূল অক্ষর যথাক্রমে ওয়াই ইউ ভি এ নেই করা যাই। 30 বর্ষ বা 30 বর্ষর কম প্রতিভা সম্পন্ন যুব লেখক লেখিকা মানুষ মৌলিক সৃজনশীল তথা বুদ্ধিদীপ্ত লেখামান প্রস্তুত করা পাই আবশ্যক প্রোৎসাহন দেওয়া হচ্ছে যুবা যোজনার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এই যোজনা মাধ্যমে আম দেশের সমস্ত স্বীকৃতিপ্রাপ্ত আঞ্চলিক ভাষার যুব লেখক লেখিকা মানুষ মধ্য শ্রেষ্ঠ 75 জনকু চয়ন করা যাই সেমানকু 6 মাস পাই মাসিক 50,000 টাকার বৃত্তি প্রদান করা যাবার ব্যবস্থা হয়েছে। প্রধানমন্ত্রী যুবা যোজনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আজির যুববর্গকে গণতন্ত্র ও গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, সংবিধান ও সাংবিধানিক বিধি ব্যবস্থা তথা অনুষ্ঠান গুলিক সম্পর্কে সচেতন করাইবা। রাষ্ট্র নির্মাণে সক্রিয় ভাগিদারি তথা নেতৃত্ব নেওয়াই যুববর্গকে আবশ্যক শৈক্ষিক ও বৌদ্ধিক প্রশিক্ষণ দেবা। এই যোজনা আম দেশের অগণিত সচেতন যুবক যুবতী সৃজনশীল সাহিত্যিক কৃতি সৃষ্টি করা অনুপ্রেরিত করব, সেমানক চিন্তা চেতনার দিগ্বলীকে প্রসারিত করিব ও এদ্বারা সমগ্র দেশের এক অনুকূল বৌদ্ধিক ও সাহিত্যিক বাতাবরণ সৃষ্টি করা যাই পারিব। আগামী কালখণ্ড হচ্ছে যুববর্গঙ্কর, সেমানক চিন্তা চেতনার পূর্ণাঙ্গ বিকাশ পাই এই যোজনা এক যুগান্তকারী যোজনা ও এর প্রভাব নিশ্চিত ভাবে সুদূর প্রসারী।

শ্রোতা বন্ধু, টিকে পূর্বর মু আপনাকে কৌথিলি এই বর্ষা দিনে ছাতর জলকু আমি কিভাবে ভাবরে সংরক্ষণ করে রাখিপারিবা, তেণু এমিতি বি আমি করিপারিবা যে এমিতি কি মাটিরে চুয়া অর্থাৎ খাল তৈরি করে বর্ষা জলকু আমি সংগ্রহ করিপারিবা এবং পরবর্তী সময়ের সেই জলকু আমি আমার চাষবাস তথা ঘরের অন্যান্য কার্যরে মধ্য লগাই পারিবা। তেণু আসন্তু এই বর্ষা দিনে আমি বর্ষা জলকু সংরক্ষণ করিবা।

শ্রোতা বন্ধু, আজ গীত গীতিকার কথারে কথারে গীতরে গীতরে এই বর্ষা জলর সংরক্ষণ কু কিছু বাট আসবা পরে এবে আপনার ভাবনা কন কুচি। শ্রোতা বন্ধু, ভাবনা যা বি কহিলে আমি সবুপরে কহিপারিবা, যেহেতু জল আম জীবন, তেণু জলর সঠিক বিনিযোগ করিবার সেতিকি আবশ্যকতা রয়েছে। আপনার দেখিথিবে বিভিন্ন পানি ট্যাপ্রু অনবরত জল বাহারিবা এবং তাকে বন্দ নকরিবা, অর্থাৎ জলর আমি অপব্যবহার করুছে। ঠিক সেমিতি আপনার লক্ষ্য করিথিবে গাধুয়া ঘরের ট্যাপ অনবরত খোলা রহিবা দ্বারা মধ্যে ভবিষ্যতরে জল সংকটর পড়িবার সম্ভাবনা রয়েছে। সেমিতি আমি আম চাষ জমিরে সমন্বিত পদ্ধতিরে পানি মড়াইবা তথা বর্ষা দিনে জলভণ্ডার গুড়িকরে পানি পূর্ণ করে রাখিবা এবং সেই জলকু খরাদিনে সাধারণত জল সংকট সময়রে আমি ব্যবহার মধ্যে করিপারিবা।

0: আচ্ছা, তোমার সঙ্গে রিপোর্ট দেখেলা, এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্ক দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: তবে শ্রোতাবন্ধু, এই বর্ষা দিনে জলর সংরক্ষণ করিবার অর্থ নিজ পাই ভবিষ্যতরে সেই জলকু আমি ব্যবহার করিবা। কাহিঁকি না জল আম জীবনর প্রতিটি ক্ষেত্রে সেতিকি সহায় হইথায়। কিন্তু আজি জলবায়ুর পরিবর্তন যোগু বর্ষার মধ্যে অনিয়মিততা দেখা দেবা। ঋতুচক্রে পরিবর্তন যোগু বাত্যা, মহাবাত্যা, বন্যা, মরুড়ি প্রভৃতিকে মধ্যে এ মনুষ্য সমাজ সামনা করিথায়। তেণু আপনার কহিপারন্তি সবু সুখর কারণ আমি, সবু দুঃখর কারণ আমি।

0: কবি
1: পুনি সেই কবি এ ভুল কাহি কি মাধবি ডাক মতে রাজকুমার
0: রাজকুমার
1: ঠিক কহিছ রাজকুমারী মু রাজকুমার রাজপ্রাসাদ ঐশ্বর্য মধ্যে কবির স্থান না অছি রাজপুত্র রাজনীতিজ্ঞ
0: মু কিন্তু এ বিলাসী রাজপুত্র আ রাজনীতিজ্ঞ কু চাই নথিলি মু চাইতিলি সেই দরিদ্র কবিঙ্কু তাঙ্করি পাখে পাখে রহি তাঙ্কো কবি জীবনর সাথী হবাকু মু আশা করিথিলি
1: কবি জীবনের এই যে চিরন্তন কাহিনী মাধবী তার স্বাধীনতার ধনী আ রাজনীতিজ্ঞ হস্তক্ষেপ করে মধ্যবিত্ত তাকে ভুল বুঝে দরিদ্র তাকে বুঝিবার সুযোগ পায় না নৈরাশ্য নিন্দা অপবাদ কবি জীবনর সাথী হুয়ে
0: কণ হয়েছি কবি
1: কিছু হয়নি মাধবী ইষ্টদেব রামচন্দ্র পিতৃ সত্যপালি চৌদ বর্ষ বনবাস করে মু কোন পারিবি না নিশ্চয় পারিবি পিতৃ আদেশ পালন করি কবি উপেন্দ্র ভঞ্জ ফেঙ্গি দেবতার অতি আদর এই লেখনী
0: কিন্তু জাতি পাখে তুমি কি কৈফত দেব জাতি কু সাহিত্য উপভোগ বঞ্চিত করে শাসন আবরি রহিলে ইতিহাসে তোমার স্থান কোন হব জাণ
1: কোন করিবি মাধবী আজ মু উপায়হীন রামতারক মন্ত্র মতে সে অনুগ্রহ করেছেন সেই রামচন্দ্র আদর্শ বজায় রাখবা যাই সবু নিন্দা অপমান কলঙ্ক অতি আদরের মু বরি নেবি
0: না না তা হইপারে না অভিমান কর না তুমি ভাঙ্গি পড়নি কবি
1: না না মাধবী কহ রাজকুমার এই কেবল বাবাঙ্ক আদেশ নহে সাহিত্য কহ রাজনীতির আদেশ
0: না
1: সাহিত্য এ আদেশ কেড়ি দেই পারে না মতে প্রস্তুত হেবাকু পড়িব তবে উপেন্দ্র হাতে দিও তরবারি মথারে দিও দামিকা পগড়ি
0: না কবি
1: না মু কবি নহে মু রাজকুমার
0: কবি কবি কবি

0: কিন্তু রাজনীতিজ্ঞ, নীলকণ্ঠটারে রাজনীতিজ্ঞ হবার শক্তি থিলা, কিন্তু সাহিত্যের গুণ মু তাঠারে দেখি নাই।
1: পিতামহ,
0: মতে তুমি দোষ দিও না উপেন্দ্র।
1: আপনার দোষ দিয়ে মু ভুল করেছি, মতো ক্ষমা করতু। প্রভু রামচন্দ্র হয়তো এয়া চাহান্তি, বেশ তাঙ্কর ইচ্ছা পূর্ণ হেবো। উপেন্দ্র হাতে লেখনী পরিবর্তে শোভা পাও তরবারি।
0: না না না না, উপেন্দ্র এ কথা হই পারে না। কে কইলা প্রভুঙ্ক ইচ্ছা এইয়া? তুমি রাজা হই পারো না, তুমি কবি। তুম হাতরে শোভা পায় না এই হিংস্র ঘূর্ণ তরবারি। ভেঙ্গি দিও, ভেঙ্গি দিও গর্ভগুমানোর নগ্ন প্রতীক এই তরবারিকু, ভেঙ্গি দিও।
1: হে কোন কলে পিতামহ, তরবারি যে ভুলুণ্ঠিত হলা।
0: এহাই হোক প্রভু শ্রীরামচন্দ্রঙ্কর ইচ্ছা, এ তোমার পূর্বপুরুষঙ্ক অভিলাষ, আও সারা উৎকল ভূখণ্ডর আগামী যুগর অগণিত জনতার আকুল আবেদ।
1: পিতামহ,
0: হ কবি সম্রাট।
2: গৌরাঙ্গ,
3: কণ
2: শুণব?
3: কণ
2: বিঞ্চু থিব রামা পণন্তরে, যেউ নাগরকু রূপান্তরে, শিকি প্রশংসিব মলয় পবন, সুশি তল বলি বসন্তরে, বাগ পাইল কে
3: ভাব ভাব
2: ভাব
3: ভাব রসিক ভাই ভাব,
2: আগে যা।
3: কি ভাব, খট উপরে গোড় লম্বেই শোইথিব,
2: শোইথিব
3: পাখরে বসে স্ত্রী খালি পণতরে বিঞ্চু থিব, সেজরু খালি কর্পূর বাসনা বাহারু থিব, জীবনটা খালি ফুল দোলি পরি লাগিব রে রসিক ভাই লাগিব।
2: গৌরাঙ্গে, সেই ফুল দোলি উপরে বসি মন ফুলাণিয়া গীত গাউথিবি মরিয়া পর্যন্ত।
3: কোন
2: শুনিবু?

0: রাজবেশ পরিত্যাগ করি উপেন্দ্র পরিধান করিছি কবির পোশাক, এথিরে মোর সন্তোষ।
1: ই আপনকর আশীর্বাদ আউ প্রভুঙ্কর করুণা।
0: মু চাই সে রাজপ্রসাদ পরিত্যাগ করু, এটি সে রুদ্ধশ্বাস হইযিব।
1: সে মধ্য তাহাই চাহান্তি।
2: নির্জনরে মাধবী সহিত মহারাজ তো বেশ আলাপ চলাইছন্তি।
0: কাহিঁকি তোমার ঈর্ষা হেউছি না কোন
3: বাবা?
0: দেখো রানী, মাধবী কবির প্রেয়সী, কবির পাখে পাখে রই তার কবিতার সে আনে মূর্ছনা। এই শক্তি কু ধনঞ্জয় তোমটি অনেক থর খোঁজিছি কিন্তু পাই না।
2: মহারাজ,
0: দূর পর্বত খুব সুন্দর দৃশ্যে রানী, যৌবন ঠু যেতে দূরক চালি যাউছি তা মতে সেতে সুন্দর দিশুছি।
2: ও, সেইথিপাই তবে মাধবী কো আপনি এত আদর করছন্তি?
0: হ্যাঁ রানী, কেবল সেইথিপাই উপেন্দ্র আর মাধবী কো মু শ্রদ্ধা করে।
2: উপেন্দ্র কাই মাধবী?
1: মালি সেই যাইছন্তি।
0: নীলকণ্ঠ কু সিংহাসন দেবা পাই তুমি আউ ব্যস্ত হুয়নি রানী। নীলকণ্ঠ সিনা ঘুমসর সিংহাসন পাইপারিব নাহিঁ, কিন্তু উপেন্দ্র পিতা রূপে সে জাতির হৃদয় সিংহাসন লাভ করিব।
2: নীলকণ্ঠ সিংহাসন পাইবা বিষয়ে মোর আউ কোনসি আশা নাই মহারাজ। আউ মু জানে উপেন্দ্র বিষয়ে নানা কথা কহি আপন মতে ভুলি দেবাকু চাহান্তি।
0: তুমি ভুল বুঝিল রানী।
2: মোর ভুল বুঝামণা কো আপন কাহিকি ভ্রুক্ষেপ করছন্তি মহারাজ? আজ মু আপনকু নির্ভব জবাব দৌছি, নীলকণ্ঠকু সিংহাসন দেবা পাই কই আউ আপনকু ব্যস্ত করিবে নাহি।
0: তোমার সুবুদ্ধি দেখি মু আনন্দিত। উপেন্দ্রর পিতামহি কেবে ভুল বাটরে যাই পারে না এ বিশ্বাস মোর অছি। মাধবী, মাধবী টিকে পোনা আনি পারিব? বড় শোষ
2: আনুছি। মহারাজঙ্কর রাণী হিসাবরে সেবা করিবা কোন এতিকে অধিকার মোর
0: না? আরে নিশ্চয় নিশ্চয় মাধবী, কবি উপেন্দ্রর পিতামহীকু তাঙ্কো নিজ অধিকাররু বঞ্চিত করনা। আস আস আনো রাণী।
1: রাণীমা বাস্তবিক বড় অভিমানিনী,
0: তার সমস্ত গুণ নীলকণ্ঠ ঠারে রহি যাইছি, কিন্তু উপেন্দ্র এ দুহিঙ্ক ঠারু সম্পূর্ণ পৃথক। ঘুমসর রাজবংশর পঙ্করু তাপরি পদ্ম সম্ভব হয়েছে। এ পদ্মর সুগন্ধরে আজি সমগ্র ঘুমসর মুগ্ধ হয়েছি। দিন আসিব যেতবে সমগ্র উৎকল মুগ্ধ।
1: আপনকর আশীর্বাদ থিলে এ কথা নিশ্চয় সম্ভব হব।
2: পণা নিয়ন্তু মহারাজ।
0: মহারাণীঙ্ক এ আদর কেবে মু ভুলি পারিবি নাহি। মাধবী মতে টিকে।

0: যেবংশেষ্ঠ দুর্গা দেবী বরহি কোষরু সম্ভবী সেকুলে রাজা ধনঞ্জয় সকল গুণর নিলয় তদ্বত তাহাঙ্ক তনুজ নরেশ নীলকণ্ঠ ভঞ্জ তাহাঙ্ক জ্যেষ্ঠ সুত মুহি উপেন্দ্র ভঞ্জ নাম বহি। পিতা আজি রাজা, আজি তাঙ্কর মনোরথ পূর্ণ হয়েছি। কলে বলে কৌশলে মন্ডারাণী তাঙ্কর কার্য হাসল করিছন্তি। লেখনী আউ চলু নাহি মাধবী, চক্ষু সম্মুখে ভাসি উঠুছি পিতামহঙ্কর সেই গুরুগম্ভীর মূর্তি।
1: তাঙ্কর আশীর্বাদ তুম পাখে রয়েছে কবি, তুমি চাহিদিল মুক্তি, নিজে মুক্ত হয়ে সে তুমি শৃঙ্খলা মুক্ত করিছন্তি। তাঙ্কর বলিদান পরে তুমি প্রসাদ ত্যাগ করিছ, নদী হ্রদ বন পর্বত তুমর লীলাভূমি হয়েছি, ভঞ্জবংশর কপট জালর কবলর মুকুলি তুমি গণর হৃদয় বাঁধিছ, তাঙ্কর কথা রাখিছ।
0: তুমি মতে পদে পদে ভরসা দিয়েছ মাধবী, সলিতা ভি জড়ি নিজে জাড়িছ আনন্দর বর্তিকা।
1: এতে প্রশংসা মোর প্রাপ্য নুহে কবি,
0: এ চাটুকার স্তুতি নুহে, বাস্তবের তুমর ত্যাগ তুমর প্রেরণা উপেন্দ্রর মহার্ঘ পাথে হয়েছি। মাধবী, প্রেম সুধা নিধির সে চিটাও কি জীবন্ত সতে তোমার মনে আছে না? গাও তো থরে মাধবী।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড় সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড় সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড় সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড় সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড় সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড় সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র, অবলা গীতরে প্রচার করুছু কেতোটি গীত শিল্পী সরিতা পণ্ডা এবং প্রদীপ কুমার পলেঙ্ক কণ্ঠরে। প্রথম শিল্পী সরিতা পণ্ডা গাইছেন চক্রধর দাসঙ্ক রচনায়।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হইলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাথ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिबो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
0: কাস্টমার কেয়ার তরফ ফোন আসিছিলা কহুতিলে তোমার 50,000

শ্রোতা বন্ধু, আমি এইটি শেষ করুছু কার্যক্রম মঞ্জুলা মধ্যাহ্ন আকাশবাণী কটক। প্রচার করুছু ডাক্তরঙ্কু পচারি বুঝিবা, উপস্থাপনা সৌদামিনী প্রধান, প্রযোজনা প্রজ্ঞা পারমিতা সাহু। ডাক্তরঙ্কু পচারি বুঝিবা।

শ্রোতা বন্ধু নমস্কার, স্বাগত আপনার আজ ডাক্তার পচারি বুঝবা কার্যক্রম। বিগত কিছু বর্ষ হব দেখা যাচ্ছে যে আমাদের মধুমেহ রোগী সংখ্যা আশাত্যাত ভাবে বৃদ্ধি পাচ্ছে, যাফলের কি আমাদের বর্তমান মধুমেহ রোগর রাজধানী বলে কুহযাচ্ছে। তবে মনরে প্রশ্ন উঠে যে কাহিকি আমাদের মধুমেহ রোগী সংখ্যা এপরি বড়িবার লাগিছে, মধুমেহ রোগ সহিত খাদ্যর কোন কিছু সম্পর্ক রয়েছে, মধুমেহ রোগী মানে তাঙ্ক স্বাস্থ্যর যত্ন কিপরি নেবা উচিত, তবে আসন্তু সে সম্পর্ক আলোচনা শুনিবা। আলোচনা করেছেন ডাক্তার সম্বিত কুমার সুবুদ্ধি এবং তাঙ্ক সহিত আলোচনা।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970
3: ভজন পরিবেশন করেছেন বিক্রম সেনাপতি।

0: শ্রোতা ভী মান কবি যে আপন মানে নিজ উপরে আত্মবিশ্বাস রাখত, দৃঢ় রাখত, এবং এইভাবে এইসব ঘটনা যেসব ঘটুচি তাকে প্রতিহত করা নিজ উপরে স্বাবলম্বী হয়ে আগেই বড়ু, এবং এই যে সামাজিক ব্যাধি যেগুলা আছে তাকে আপন মানে হি আর প্রতিকার সমাধান দিটি করে পারি।
1: যাও আজ আপনার আমার স্টুডিওকে আসলে আমার যে আলোচনার বিষয়বস্তু লা পীড়িতা ক্ষতিপূরণ যোজনা সে বিষয়ে আমার ভী মানুষ অনেক কিছু তথ্য দেলে আসে কোণ সব যোজনা রয়েছে, দোষী কোণ সব দণ্ডবিধানর ব্যবস্থা রয়েছে সে বিষয়ে অনেক কিছু কহিলে। অনুষ্ঠান তরফ আপনার ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: আপনার শুনুলে পীড়িতা ক্ষতিপূরণ আইন এ সম্পর্কের আইনজীবী সঞ্জয় দাসঙ্ক সহিত আলোচনা।

0: নাহৰৰ গোন্ধে পায় নাচনীততে নাই ঐ গছকত ভাঙি যায় যত
1: কর্নেল সাহেব এহা হচ্ছে আমার জাতীয় উৎসব বহু অবসরের গীত গাই করা যাওতবা আনন্দ উৎসবের নৃত্য বিহু বিহু
2: হু ইজ দ্যাট কামিং অন দ্য পেলিংকুইন
3: মাস্ট বি সামওয়ান অফ হাই লেভেল পজিশন স্যার
1: বোধে সেই পিওলি ফুকা।

0: Κάντρι. Κάντρι, μα. Κάντρι. Τάμε σαν. Τάμε σαν. Τάμε σαν. Τάμε σαν. ओ तोड़ारी शिरा कोपनी कपड़ लगे गोरा विदेशी माने केमती फांसी दाउ चंते कहाँ देखिवा को तुम माने आसी चा हाँ बारूद गदारे मोही अपनी संजोग करी थी ये थी पाई इंग्रजी माने न्याय विचार करी मते फांसी दंडरे दंडित करी चंते हाँ ये मते सारा जाना था मते मते किसी प्रश्न का उत्तर दियंतु আজি কাহিকি মো বেকরে ফাঁসির কলাপাস লাগিছে কণ পাই মু কণ দেশদ্রোহী মু কণ মহাপাপ করিছে মু কণ লাঞ্ছিত অপমানিত হয়েছি যে মোর জীবনর এই অন্তিম ক্ষণরে সাক্ষী হওয়া পাই তুমি মানে সব এখানে উপস্থিত হয়েছ এই কোম্পানিরে থাকা গোরা বিদেশী কণ তোমার নিজস্ব বন্ধু বান্ধব যে ତାଙ୍କୁ ଦେଶରୁ ବିତାଡ଼ିତ କରିବା ପାଇଁ ତୁମର ମନ ଡାକୁ ନାହିଁ ତୁମେ ସାହସ କରିପାରୁ ନା ଏକ ଛଅଶହ ବର୍ଷ ଧରି ଯେଉଁ ଆସାମର ମାଟି ଆମମାନଙ୍କ ରକ୍ତରେ ନିର୍ମିତ ହୋଇଛି ତାକୁ କଣ ଗୋରା ବିଦେଶୀମାନଙ୍କ ହାତରେ ଦେଇଯିବାକୁ ହବ
1: ଇନ୍ସପେକ୍ଟର ପିଆଲି ଫୁକନକୁ କହିଦିଅ ତା ପାଖରେ ଆଉ ଅଧିକ ସମୟ
0: ନାହିଁ ମୋତେ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ ଭାଇମାନେ ବିଦାୟ ନେବା ପୂର୍ବରୁ ଏତିକି କହିବି ଏତିକି କହିବି ଯଦି ଏଇ ଅପାଙ୍ଗ ଦିବ୍ୟାଙ୍ଗ କିଛି ଦୋଷ କରିଥାଏ ତାହେଲେ ତାହେଲେ ଆପଣମାନେ ତାକୁ ଉଦାର ହୃଦୟରେ କ୍ଷମା କରିଦେବେ हे मो जन्मभूमि हे आसाम माटी मा ए अपंग दिव्यांग पुर शेष प्रणाम ग्रहण कर मा तथे तथे शेष प्रणाम कर ଭାଇମାନେ ମୋର ମୃତ୍ୟୁ ପରେ ଯଦି ଇଂରେଜୀମାନେ ମୋର ଶରୀରକୁ ଆପଣଙ୍କୁ ଦିଅନ୍ତି ତାହେଲେ ତାର ଅନ୍ତିମ ସଂସ୍କାର ସ୍ୱର୍ଗଦେବ ସମାଧି ସ୍ଥଳରେ ହିଁ କରିବ
2: ମତେ ଛାଡି କୁଆଡେ ଯାଉଛ ପାପା ରହିଯାଅ ପାପା ରହିଯାଅ ପାପା।

0: আরে থানা বাবু, আপন এ জেল ভিতরে পুড়ি কয়েদ ভাবরে
1: কে? মু তো চিনি পারলেনি।
0: চিনি পারলেনি? সত্যি আপন মতো চিনি পারলেনি?
1: না মনে পড়ুনি।
0: মু সেই কুঞ্জ, কুঞ্জ মহারণা, যে আট বর্ষ তলে তা স্ত্রী এবং স্ত্রীর প্রেমিকাকে নিহাল মুনরে টিকি টিকি করে কাটি পকাই দিয়েছিল, আউ নিহাল ধরি থানারে আপনার পাখে আসে কইতল মু খুনি, মু খুন করছি, মুক্ত কণ্ঠে স্বীকার করেছিল, মু সেই খুনি আসামি কুঞ্জ মহারণা।
1: কুঞ্জ মহারণা তুমি?
0: হ্যাঁ খুনি আসামি কুঞ্জ মহারণা।
1: তোমাকে আট বর্ষ সজা হয়েছিল না?
0: হ্যাঁ আপন জেল ভিতরে পশিলে আউ মু এথর জেল বাহারকু যিবি, মোর আট বর্ষ পুরিবাকু আউ মাত্র দুই দিন বাকি আছে।
1: তারপরে? তারপরে কোন করিব? দেখ কুঞ্জ, ভাল মানুষ হুও, আপনা বড়ই ব্যবসায় কর, পুরোনা কথা সব ভুলে যাও, মনু রাগ হিংসা দ্বেষ সব কাড়ি ফোপাড়ি দিও।
0: মানুষকে মারিক কেবে আগর চিন্তা করেনি স্যার, হঠাৎ কিছু গোটে ঘটনা ঘটিলে তা মনে ভূত সবার হয়ে যায়, মানুষ পশু পাল্টি যায় স্যার, রাগে মারে হিংসা করে, কোন কুচি আউ কোন করিবাকু যাওচি তা বিষয়ে জানিপার না স্যার, ভূত চালি গেলে পুনি সে মানুষ অন্য মানুষ পরি শান্ত সরল হয়ে যায় স্যার।
1: তুমি ঠিক কইছ কুঞ্জ, পাত্রপুর থানারে সেমতি গোটে খুন হয়ে গলা।
0: মু সব জানিছি স্যার, সব শুনিছি।
1: মু কিন্তু খুন করনি কুঞ্জ, কিন্তু খুনি মানক সহ সহযোগ করছি বলি মতে শাস্তি মিলিলা, মোর দুঃখ নাহি, মু ভাবুছি প্রায়শ্চিত করিবা পাই মতে সুযোগ মিলিলা।
0: ও জানে স্যার আপনি খুব ভালো লোক, অন্যকে সাহায্য করিবাকু যাই আপনি বিপদে পড়িছন্তি, মু তো দুই দিন পরে জেলু মুক্তি পাই যিবি, আপনাকে যদি কিছু সেবা করি পারিবি তাহলে তাহলে নিজকে ধন্য বলে মনে করি স্যার।
1: ঠিক আছে কুঞ্জ, দরকার পড়লে কইবি,
0: চলন্তু।

0: देखिथिली
1: पपी
0: हो मम्मी से नुवा थाना बाबूटा ना मते आके कटमट करी जाइला थाना रे बाजीवा को पार्टी गला तापर तू मु डैडी को आउ देखिनी
1: आसीबे बापा तू खाइते से आसीबे
0: धर्मपद जेंती ता बापा को खोजिबा को घर बाड़ी रे बरकली नी बाहर पड़तिला मु भी सेंती डैडी को खोजिबा को जिबी मम्मी तमे मते आज मना करनी मु जिबी डैडी को खोजि आइबी तुम कवर्ड खोले मम्मी मु जिबी
1: ना ना बबी ना
0: ना मम्मी मु जिबी माजी तुम को तो जम्मा सुनबी नी
1: बबी
0: ना मु जिबी डैडी को न देखला जे मु किछि खाइबी नी
1: बबी
2: দেখন্তু মই হচ্ছি এ থানার নুয়া থানা বাবু মহাপাত্র
3: নমস্কার
2: হ্যাঁ
0: মমি এই বাবু না মতে সিন নালিয়া কি দেখি থানার বাহার যাব কইতিলে
3: ববি
2: সেদিন থানার বাহার যাব মু কইতিলি হ্যাঁ আজি সরকারি কোয়ার্টার ছাড়ি দেওয়া পেই কইবা কোয়াসছি
3: কোন কইলে
2: আপন শীঘ্র এই কোয়ার্টার ছাড়ি দিওন্তু মু পিলা মানকু নি এঠি রহিবি
3: দেখন্তু আমি আজি আশ্রয়হীন এই পরিস্থিতিতে আমি কোয়ার্ট ছিব কোট রহিব
2: ওয়ারে জিবে কোট রহিবে মু সে কথা কই পারিবিনি মোর কোয়ার্টার নিহাতি দরকার বুড়ি মা মোর বেমার ছোট ছোট পিলাই বি পড়ুচন্তি আমি কোট রহিব কইলে আপন দয়া করি অন্য কোট রহিবার ব্যবস্থা করন্তু
3: মু আপনক গোড় ধরছি আমাকু দয়া করন্তু আমাকু এমতি দাঁড়ে বসাই দিওন্তু নি মো পিলা চুপ আছে জিবে
2: জিয়ে যেমতি কাম করিব সে সেমতি ফল পাইব মু কোন করিবি কইলে
3: আপনকর ধর্ম হব মঙ্গল হব ভগবান আপনকর আহুরি আহুরি উন্নতি করিবে আমাকে টিকে দয়া করুন তো একে
2: মু কিন্তু দুঃখিত নিরুপায় আপন দুই দিন ভিতরে এই কোয়ার্টার ছাড়ন্তু মু আপনকু দুই দিন সময় দেই পারিবি বাস
3: দয়া করি অন্তত দুই মাস সময় দিওন্তু বিচার তো সরিনি রায় যা হব আমি মুন্ডপতি সহি নেব
2: না না
3: দয়া করি দুই মাস
2: না মতে সম্ভব নই
3: মাসে মাসে সময় দিয়ে পারিবি নি
2: কইলি পরা মু দুই দিন সময় দেই পারিবি মতে আও বাধ্য করন্তু নি মু আসুছি
3: শুনন্তু শুনন্তু
2: আও কোন শুনিল কইলে মু মো কথা কই দেই গলি আপন অন্য ব্যবস্থা করন্তু ঘর ছাড়িবা পে প্রস্তুত হন্তু

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: শুভ সন্ধ্যা।
0: স্বাগত করুচি বর্ষা বিজা সন্ধ্যার মল্লার অগণা কু।
1: আজির কার্যক্রমে মো অছি আপনার সাথী দীপ্তি রঞ্জন
0: আউ মু বিশ্বজিতা।
1: আরে বিশ্বজিতা, ওদা হয়েকি আসল না কন?
0: হ্যাঁ, এই পাখরে হয়ে যাইছিল মা, বর্ষা পকাইলা। আউ
1: কাই, তুমি রেনকোট কি ছতা আনি নথিল কি?
0: হ্যাঁ, গাড়ি ডিকিরে রেনকোটটা থিলা যে, কিন্তু আউ অল্প বাট থিলা তো কাড়িকি পিন্ধিলিনি।
1: তোমর এইটা খালি বর্ষার বিজয় পাই বাহানা নে?
0: আরে দীপ্তি রঞ্জন, তুমি সব কথা কেমতি জানি দেউছ? ঝিপি ঝিপি বর্ষার ভিজিবা কো ভারি মজা লাগে নি। আকাশরু টোপা টোপা হই মোতি সম ঝরি পড়ু থাই বর্ষা, কেতবেলে থিরি থিরি হেই তো কেতবেলে তর তর হই বহু থাই শীতলবা। আকাশকু চিরি ঝটকু থাই চপলা, আউ নিজ শব্দরে চৌদিক কম্পাই ঘড় ঘড় হই মনরে উল্লাস সহিত ভয় আনি দিয়ে মেঘর নাদ। আউ সেই বর্ষার টিকে ভিজিগলে খালি দেহ নুহে ম, মন বি ওদা হুয়ে, খালি শরীরের শীতলতা ভরে নি, মনটা বি শান্ত হয়ে যায়। কেতে ভালো লাগে কহিল এ বর্ষা?
1: হ হ, মু বুঝিলি, তোমাকে এ বর্ষা ভারি ভালো লাগে।

0: আচ্ছা দীপ্তি রঞ্জন, মু তো মো কথা কহিলি, তমকু বর্ষা ঋতুটা ভালো লাগে না নাই কহিল?
1: কি কথা কৌচ বিশ্বজিতা, গ্রীষ্মর তাণ্ডব পরে বর্ষা কাহাকু বা ভালো ন লাগে, সে পরা ঋতুমানঙ্কর রাণী, আম বর্ষা রাণী।
0: হ্যাঁ দীপ্তি রঞ্জন, ঠিক কহিছ, নিদাগর নিরাট ঝাঞ্জিরে অসহ্য গরমরে গছ লতা ঠারু আরম্ভ করি জীবজন্তুঙ্ক পর্যন্ত সমস্তে মেঘকু অপেক্ষা করি রহিথান্তি, আউ সমস্তঙ্ক অপেক্ষার অন্ত ঘটাই সমস্তঙ্ক মঙ্গল পাই ধরাপৃষ্ঠরে অবতরণ করি বরসারাণী।
1: হ্যাঁ সেইথিপাই তো কবি মধুসূদন রাও কহিছন্তি, বরসা কাল অটে মঙ্গলকারী, পাড়ই পরজাঙ্কু বরসি বারি।
0: ঋতুচক্রর আবর্তনরে রৌদ্রতাপ ক্লিষ্ট ধরণী বক্ষরে রিঞ্জি মূর্ছনা ভিতরে বর্ষা পদার্পণ করে।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, কহিলি আষাঢ়র আদ্য বারিপাতরে ধরাবুকু উল্লাসিত হুয়ে, চারু হস্যময়ী লাস্যময়ী বর্ষারাণীর আগমনরে প্রাণী জগত আহ্লাদিত হুন্তি।
0: গ্রীষ্মর প্রচণ্ড তাতিরে মহি উপরে ত্রাহি ত্রাহি ডাকুথিবা জীবজগতর আর্ত চিৎকার শুনি নবমণ্ডলরে কলামেঘ হয়ে আশ্বাসনা দিয়ে বর্ষা, তারি ভিতরে সমুদ্র পারি হয়ে আসি উপকূল ছুঁই যায় মৌসুমী বায়ু, তা সহ গছলতা জীবজন্তুঙ্ক তৃষ্ণা মেটাই শুষ্ক মূর্তিকাকু ওদা করিবাকু ছম ছম পাউঁজি পিন্ধি নৃত্যঙ্গনাটে ভলি নাচি নাচি পৌঁছি যায় বর্ষারাণী।
1: শ্রোতা বন্ধু, গরম মাটি উপরে বর্ষা টোপা পড়িলে মাটির যে মহকাশে তাহা প্রাণী মনরে উল্লাস ভরি দিয়ে, খুশিরে পুচ্ছ টেকি নৃত্য করে ময়ূর, কে কটর করি বর্ষারাণীকু স্বাগত করে বেঙ্গুলি রাণী, নালি ওড়না টাণি মাটি তলু বাহারি আসে সাধব বহু, আর সবুঠু অধিক খুশি হুয়ে চষা ভাইটিয়ে।
0: নিদাগর নিরাট ঝাঞ্জিরে লঙ্গল মুনরে ধরণীর বক্ষ চিরি চষা পুয় নুয়া মেঘকু চাহি রহে, জ্যেষ্ঠর শেষ বেড়কু তুপিকৃত মেঘ ঘনশ্যাম গিরিরাজির মস্তকরু ধীরে ধীরে অগণিত শাড়তরু উপরকু আনত হয়ে আসে ও গর্জন তর্জনরে দিগন্ত কম্পাই বারিপাতরে পল্লীভূমিকু সিক্ত করি যায়। সিক্ত ভূমির সুগন্ধ ও বন্য যুথর পরিমলরে রজ পর্বর আরম্ভ হুয়ে, উদ্বেল মনরে গ্রামবাসী মানে দোলি খেলরে রত হয়ে পড়ন্তি, মহাসমারোহরে রজ পর্ব শেষ হওয়া পরে আরম্ভ হুয়ে কৃষকর হাড় ভঙ্গা পরিশ্রম, আউ তার হাতর করামতিরে শস্য শ্যামলা হুয়ে ধরা, অপেক্ষার অন্ত ঘটি বর্ষা আসিলে খুশিরে গীত গাই পর্ব পাড়ন্তি সারা জগত।

0: Ei, profu, ce-a cotnat-o. Tome, jodi, satere, ce-a cotnat-o. Tome, jodi, satere, mă mancur, arată-o, tacură. Mă te folo, core, dio, profu. Mă te folo, core, dio. Ce costă? E costă, mă, s-o hiparuni, mahabahu. Mancura mu a obattu hebini, profu. Tancuri ade sore, tomori na kumu cho din hala chopuchi. Hele kai. So tere kon mu a bhala hebini. Kuh, profu.
1: সেই জগন্নাথঙ্কু ডাকু থা পুয়ো, সে নিশ্চয় তোতে ভালো করি দেবে।
0: মা, মা, মু আউ পারুনি মা, কাই, কোউঠি শুনুছন্তি তম জগন্নাথ, সবু মিছ, সবু মিছ, তমর, তমর উপদেশ অনুসারে, ছ দিন হেলা জগন্নাথঙ্ক নাম জপ করুছি। কাই মো যন্ত্রণা তো দূর হেলানি মা
1: হবরে বাবু তো কষ্ট নিশ্চয় দূর হব তাঙ্করি পাদ পদ্মরে নিষ্ঠার সহ শরণ নে
0: শরণ নেবি কাঠ পথরর জগন্নাথ কুয়াড়ে অনাথর নাথ সাত দিনরে ভালো করিদেবে
1: সালো বেগ তু এ কোন কহুছু পুয়া তো সব কহ পছে দুঃখ হারি জগন্নাথঙ্কু তো গালি দে না পুয়া এ দুনিয়ারে মো দুঃখ কেহি ন শুনিলে বি সে নিশ্চয় শুনিবে সে নিশ্চয় তো ভাল করে দেবে বাবা
0: কেবে কেবে আউ ভাল হইবি মা কেবে আউ ভাল হইবি কেবে আউ সে মো ডাকু শুনিবে
1: তু ধৈর্য ধর পুয়া আজি রাতি পাইলে সাত দিন পুরিব ভক্ত পাই ভগবানঙ্কর এহা এক কঠোর পরীক্ষা আজি রাতি পাইবা যায় তু সেই মহামন্ত্র জপ কর বাপা তারপরে জানিবু

0: কি কমনীয় সে মূর্তি, হাতের বংশী, শিররে ময়ূর চন্দ্রিকা, কি সুন্দর রূপ! মুহটি সতে যেমতি আম গোপাল মুহ পরি।
1: কি শান্তি, কি শান্তি আজি মু পাইলি। তু প্রভু জগন্নাথঙ্কর দর্শন লাভ করি জীবনকু ধন্য করিছু পুয়া। তু তাঙ্কর পরম ভক্ত হই পারিছু সালবেগ।
0: তাঙ্করি পরশরে মু আজি নুয়া মানিষ হয়েছি মা। মোর ভ্রম ধারণা দূর হইযাইছি। জগন্নাথ মহাপ্রভু কেবল উৎকলর নুহতি, সমগ্র বিশ্বর প্রভু সে। সমস্ত পতিত জনর উদ্ধারকর্তা বলি সে পতিত পাবন।
1: হ্যাঁ বাপা, সে সমস্তঙ্কর। যিয়ে তাঙ্কু ভক্তিরে ডাকিব সে নিশ্চয় আসি তা পাখরে পৌঁছিবে। সিয়ে পরা ভক্ত বৎসল।
2: আজি কোন সকাল সকাল মা পুঙ্কর গপ আরম্ভ হয়ে যাইছে।
1: তু আসিছ গোপাল, দেখ দেখ বাপা, মো শালবেগকু ঠাকুরে ভালো করে দিয়েছন্তি।
2: ঠাকুরে?
0: ঠাকুর আও কি, নীলাচলনাথ জগন্নাথ মতে সাহা হেলে গোপাল, মু পুরোপুরি ভালো হয়ে যাইছি।
2: মু কহি নথিলে ভালো বেলো আসিলে তু ভালো হয়ে যিবু।
0: কালি রাতিরে পরা সে মো পাখু আসছিলে, ঠিক তোরি মুহ পরি সুন্দর মুহ, ঠল ঠল আখি।
2: মো মুহ পরি কাই কি হব, মু গোপাল, সি জগন্নাথ।
0: না রে, মোর কিন্তু মনে হলা সতে যেমতি শ্রীকৃষ্ণঙ্কর রূপরে তু মো পাখু আসছিলু।
2: হো হেলা বাবা, মু আসিথিলি, আউ কিছি কহিবু?
1: সি কোন কহিব, মু কহুছি আফগান যুদ্ধরে সে আহত হয়ে চিৎকার কলা বেড়ে তু তাকে উদ্ধার করে মো পাখু আনিছিলু। তারপর ঠার তো ছাই পরি তু তাকে জগি রইছু।
2: সবু সেই চকাডোলার ইচ্ছা মাউসী, কথারে নাই কই করাউ থায়ে মুহি, মোবিনু অন্য গতি নাহি।
0: সেই চকাডোলাঙ্ক দয়ারু মো আজি জীবন পাইছি। কেতে নিন্দা মু তাঙ্কু করেছি, কেতে পরিহাস করেছি, হেলে শেষরে তাঙ্করি দয়া, তাঙ্করি দয়ারু মো আজি পুনর্জন্ম পাইছি।
1: নে বাবা, প্রভু জগন্নাথঙ্কর তুলসী জল টিকে পাইদে।
0: দিও মা।
1: হে প্রভু চকাডোলা, তুই মো ধনর সাহা ভরসা প্রভু, তো পদ সেবারু, তো পদ সেবারু তাকু যেমতি বঞ্চিত ন করু প্রভু।
2: সে ভয় কর না মাউসী, শালবেগ যে জগন্নাথঙ্কর পরম ভক্ত, সিয়ে কোন কেবে তাঙ্ক পদ সেবারু বঞ্চিত হই পারে।
0: ভাই গোপাল, মতো যদি সাহায্য করন্তু তোতে সাথে করি মো টিকে শ্রীক্ষেত্র যাই প্রভুকে দর্শন করন্তি।
2: এই কথা তো, শ্রীক্ষেত্রকু যাই প্রভু জগন্নাথঙ্কু দর্শন করিবু, এঠারু আনন্দর কথা আউ কোন আছি।
0: হেলে গোপাল, মো প্রতি উৎকলর রাজা প্রজা আউ প্রভুঙ্ক সেবক মানঙ্কর যো মনোভাব আছি, মো শ্রীক্ষেত্রকু যাই পারিবি তো?
2: আরে, শ্রীক্ষেত্রর বড়দাণ্ড পরা সমস্তঙ্ক পাই, সারা বিশ্ববাসী পরা সেই বড়দাণ্ডরে ঠুল হুঁতি, তোতে পুনি বাধা দেব কি?
0: মা মা, মু তাহলে চিপি মা।
1: যা ধন, মু আশীর্বাদ করুছি, প্রভু চকটলা তো বিপদ আপদরে তোতে সাহ হইতান্তু।
2: চাল ভাই, আমি আগ বৃন্দাবন যাই বৃন্দাবন বিহারী রাধাকৃষ্ণঙ্ক যুগল মূর্তি দর্শন করি, তাপরে শ্রীক্ষেত্র যাত্রা করিবা।
0: আগ বৃন্দাবন যা?
2: হ্যাঁ, শুনিলি যবন মানক আক্রমণ ভয়রে জগন্নাথঙ্কু পণ্ডা মানে শ্রীক্ষেত্ররু অন্য কেউ অজণা স্থানকু নেই যাইছন্তি।
0: না না গোপাল, এহা কেবে হেই ন পারে। মো প্রভুঙ্ক পাই মু পুনি থরে অস্ত্র ধরিবি গোপাল।
1: তু চিন্তা কর না শালবেগ, জগতর নাথ জগন্নাথঙ্কর পুনি কিয়ে ক্ষতি করিব।
2: আউ কিছি ন ভাবি বেগে বাহারি পড়। বৃন্দাবনরে গোপীনাথঙ্ক দর্শন সারি সেঠু সিধা শ্রীক্ষেত্রকু যাত্রা করিবা।

0: আহা, কি সুন্দরে বৃন্দাবন ধাম! এর প্রতিধূলি কণারে পুরী রয়েছে রাধাকৃষ্ণঙ্কর পদরজ। তীর্থময় মূর্তিময় এ বৃন্দাবন দর্শনরে মোর জন্ম সার্থক হয়েছে, জীবন ধন্য হয়েছে। হে প্রভু রাধানাথ, অকিঞ্চন সালবেগ তুমি সাষ্টাঙ্গ প্রণাম করুছি। দোষ থিলে ক্ষমা দেব প্রভু, ক্ষমা দেব। সেই মুরলী নিঃশন তেবে কোণ গোপাল আসছি, মতো এটি ছাড়ি দিয়ে কুয়াড়ে যে গলা সেই কেবল জানে তার উদ্দেশ্য।
1: আরে সালবেগ, তু এটি, মু তোতে চারিআড়ে খোঁজি খোঁজি থকি গলিনি।
0: কহিলা থকি গলিনি, জানি শুনি মতো একা করে চালি যাওছু, পুনি মিছ কথা কহি লাভ কোন পাওছু কইলু?
1: হও ছাড় সে কথা, কহিলু আগ বৃন্দাবন ধাম তোতে কেমিতি লাগিলা?
0: ঠিক স্বর্গ পরি মনে হেলা।
1: কিছু অসুবিধা হয়নি তো?
0: নাই রে গোপাল, মোর কিছু অসুবিধা হয়নি, বরং হে গৈরিক বসন থারি কু অনেক তীর্থযাত্রী দয়া করিছন্তি, খাইবাকু বি দেইছন্তি।
1: সতে?
0: হ্যাঁ, সবু সেই চকাটোলার দয়া।
1: সালবেগ,
0: কোন হেলা এমতি চমকি পড়লু যে?
1: আকাশরে খণ্ড খণ্ড কলামেঘ দেখি মনে পড়িগেল যে আষাঢ় মাস হয়ে যাইছি।
0: আষাঢ় মাস? এই মাসের পরা শ্রীক্ষেত্রে জগন্নাথ মহাপ্রভুঙ্কর রথযাত্রা হুয়ে।
1: আজি তো কৃষ্ণপক্ষের দশমী তিথি, আউ মাত্র সাত দিন রহিলা রথযাত্রা। প্রভু জগন্নাথ, বলভদ্র আউ ভৌণী সুভদ্রা রথ উপরে বিজে করিবে। সারা বিশ্বর লক্ষ লক্ষ নরনারী নন্দী ঘোষরে চকাডোলাঙ্ক দর্শন লাভ করি ধন্য হেবে।
0: প্রভু মোর রথরে বিজে হেবে, মু যেবি গোপাল, মো চকাডোলাঙ্কু দর্শন করি মো জন্মকু সার্থক করিবি।
1: যিবা তো নিশ্চয়, হেলে এবর্ষ আমি কোন রথযাত্রা দেখিপারিবা? বৃন্দাবনরু পুরস্তম প্রায় 750 কোষ বাট হব, এই সাত দিন ভিতরে আমি কোন যাই পৌঁছি পারিবা?
0: না, তোমাতে তোমাতে মনা কর না গোপাল, মু নিশ্চয় যিবি, মো প্রভুঙ্কু মু নন্দীঘোষ উপরে দেখি মুক্তি লাভ করিবি।
1: তো আগ্রহরে মু বাধা দেবি কাহিকি? যদি প্রকৃতরে তু তাঙ্ক ভক্ত হইথিবু, সে নিশ্চয় তোতে দর্শন দেবে।
0: হে প্রভু মহাবাহু, অনাথর নাথ জগন্নাথ, সতরে যদি তুমি ভক্তাধীন এ দিন অকিঞ্চনকু দর্শন দেব দয়াময়, মু শ্রীক্ষেত্রে ন পৌঁছিলা যায় তুমি নন্দীঘোষে মতে অপেক্ষা করিব প্রভু, অপেক্ষা করিব।
2: ইয়ে কোণ হল পড়িহারি, দিনে কালে যাহা শুনা নথিলা কি দেখা নথিলা, আখি পুনি ইয়া দেখিলা?
3: মু তো কিছু ভাবি পারুনি হে পূজা পণ্ডে, তিনি দিন আসি হেই গলা, তথাপি নন্দীঘোষ হাতে বি গুঞ্চলানি, সে সব ষোল জোড়া হাতি মধ্যে রথ টাড়ি পারলেনি, কালে আর কোণ ইচ্ছা আছে সে কথা কে বা কহিব?
2: ঠাকুর আজ তো দুই দিন হেলা অক্ষয় অপিয়া মহাপ্রভুঙ্ক পাখে অধিয়া পড়িছেন, দেখা যাও কোণ স্বপ্নাশ হউছে।
3: হে পূজা পণ্ডায়ে, মু ভাবুছি পূজা পরে কিছু আউ অন্যায় অনীতি হেলা কি?
2: নহলে কো ভক্ত পাই হয়ে তো কালিয়া অপেক্ষা করছি।
3: কোন হেইছি কি রাজগুরু আপনে? এ মহারাজা কোন চালি চালি বড়দাণ্ডে আসছন্তি রাজগুরু আপনে?
4: আশ্চর্য সংবাদ।
3: আশ্চর্য সংবাদ?
4: হ্যাঁ, আশ্চর্য সংবাদ পাইব পড়ি।

নমস্কার শ্রোতা বন্ধু, সকালের এই সুন্দর মুহূর্তে অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির প্রভাত পরিক্রমা কার্যক্রম।

0: শ্রোতা বন্ধু, গত কিছু বর্ষ মধ্যে দেখা যাইছে বজ্রপাত যোগুঁ অনেক ধন জীবনর ক্ষতি হয়েছে। এতে বিশেষ ভাবে শিকার হেউছেন বিলরে কাম করুথিবা শ্রমিক আউ গোসম্পদ। ক্ষেতরে কাম করুথিবা বেলে বজ্রপাত যোগুঁ এমানকর জীবন অকালরে চালি যাউছে। বজ্রপাত যে আগুরু হেউনথিলা সে কথা নুহে। গত কিছু বর্ষ হেব বিল গহীর ভিতরে থিবা উচ্চা উচ্চা তাল গছ এবে আউ নাহিঁ। সেসবু বিভিন্ন কারণরু লোপ পাইবাকু বসিলাণি। সেই সুউচ্চ তালগছ বজ্রপাতর নিয়ন্ত্রক থিলা বলি বিশেষজ্ঞমানে মত দেউছন্তি। উচ্চা উচ্চা তালগছর অভাব পরিবেশ ও জলবায়ু প্রতি অনেক সমস্যা সৃষ্টি করেছে। এথিসহিত বায়া চড়েই ও শাগুণা ভলি পক্ষীমানে মধ্য বাসহরা হয়েছন্তি এই তালগছর অভাব যোগুঁ। তেবে আজি প্রভাতরে এ প্রসঙ্গে আসন্তু শুনিবা কণ কহন্তি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা প্রকৃতি বন্ধু নৃসিংহ চরণ ত্রিপাঠী।
1: বর্তমান জলবায়ু জনিত সমস্যা যোগুঁ আম চারিপাখে বিভিন্ন পরিবর্তন ঘটুছে ও বিভিন্ন সমস্যা মধ্যে উপুজছে। বিভিন্ন সমস্যা মধ্যে বর্তমান বজ্রপাত ও তৎজনিত জনজীবন সম্পত্তির নষ্ট তা হচ্ছে বড় সমস্যা। ঘড়ঘড়ি যেত সৃষ্টি হুয়ে এহা উচ্চ উচ্চ স্থান গছ বিভিন্ন প্রকার বিল্ডিং লোক উপরে মধ্যে এ পড়ি থাকে, যা ফলে অনেক ধন সম্পত্তি মধ্যে নষ্ট হয়ে থাকে। পূর্বকালে আমি গছ লগাইয়া পরে বেশি ধ্যান দেখ প্রত্যেক বাড়ি নড়িয়া তাল গছ ইত্যাদি থিলা। বর্তমান আমি সে গছ গুড়ি কাটি খালি ঘর তৈরি করিবারে ব্যস্ত রয়েছু এবং বৃক্ষ প্রতি ধ্যান দেউ না। তাল গছ বিলরে থিলা বেলে কৃষক পাই নিরাপত্তা থিলা। আন্ধ্রে তাঙ্কর বিল বাড়িরে প্রায় হিড় মানকরে তাল গছ ধাড়ি ধাড়ি লাগিছে। এই উচ্চা গছ গুড়িক ঘড়গড়ি কু আকৃষ্ট করে বা লোকঙ্ক উপরে পড়িয়া কু দিয়ে নাই। বর্তমান আমার বৃক্ষ সংখ্যা কমিযা ফলরে এহা বহুত ক্ষতি করুছি, জনজীবন নষ্ট করুছি। এই গ্রীষ্ম ঋতুরে যেতবেলে অধিক উত্তাপ হচ্ছে, অপরাহ্নরে কালবৈশাখী সৃষ্টি হচ্ছে এবং ঘড়গড়ি তাহা ভূপৃষ্ঠকু আসি যাচ্ছি, লোক মানকর বহুত ক্ষতি করুছি। তেমন আমি মানে এর প্রতিকার স্বরূপ তাল বৃক্ষ লগাইয়া উচিত। এহা আমার জীবনর সুরক্ষা কবচ ভলি। এই তাল গছরে চড়াই মানে সাধারণত বায়া চড়াই বাস করতে, শাগুণা মধ্যে রয়ে। 1999 মহাবাত্যা পরে তাল গছ বহুত নষ্ট হয়ে যাইছি এবং শাগুণা মানে মধ্যে আউ দেখা যাও না। শাগুণা হচ্ছে প্রকৃত সফেই কর্মচারী, সে অনেক পচা সড়া জিনিস খাই আম প্রকৃতিকে সফা রাখে, আমাকে বঞ্চা পাই সুযোগ দিয়ে। কেবল কংক্রিট ঘর মহলা পরে মহলা ঘর করি টাইল পকাইলে যে আমার সুরক্ষিত হব তা নুহে। বর্তমান আমি গছ উপরে ধ্যান দেওয়া উচিত, বৃক্ষ হচ্ছে আমার জীবন। তেমন আমার মানসপটে বৃক্ষরোপণ সহ জীবজগতর সুরক্ষা প্রতি ধ্যান রাখা উচিত, প্রকৃতির জৈব বিবিধতা প্রতি যত্নবান হওয়া উচিত। ঈশ্বরঙ্ক সৃষ্টিরে প্রত্যেক জীবর প্রকৃতিকে দান রয়েছে, তেমন আমি মানে সমস্তে বঞ্চাকু হলে প্রকৃতিকে ভালো পাইবা এবং প্রকৃতি দ্বারা সৃষ্টি হয়েছিবা জীবজগতর মধ্যে যত্ন নেবা।
0: শ্রোতা বন্ধু, আপনার অঞ্চলের অনুষ্ঠিত হেউথিবা সামাজিক সাংস্কৃতিক ধার্মিক কার্যক্রম এবং সাহিত্য অনুষ্ঠান সম্পর্কের সূচনা আপনার দেইপারিবে এই কার্যক্রম প্রভাত পরিক্রমার। এথিসহ আপনার গাঁর কথা যেমিকি গাঁর অবস্থিতি, গাঁরে ধর্মানুষ্ঠান, গাঁরে পাড়িত হেউথিবা পর্বপর্বাণী, গাঁ আখপাখর দর্শনীয় স্থানমান সম্পর্কের সবিশেষ বিবরণী লেখি আমপাখক পঠান্তু।

শ্রোতা বন্ধু, গতকালি আম অতীত যাহা থিলা আজি আউ নাহি তাহা। যুয়াড়ে আপনার চাহিবে কংক্রিটর রাস্তা, উচ্চ উচ্চ অট্টাড়িকা, শিল্প কারখানা, মাটি আজি মার্বল তলে। তেমন শ্রোতা বন্ধু, মনে পড়ে এমিতি কথাটিয়ে, পরিকল্পনাটিয়ে, ভাবনাটিয়ে। এমিতি সময় দিনে মাটি পজারিলা মেঘকু, তু বর।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখে এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্ক দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: ভিডিও লাইক করিবা পাই টঙ্কা মিলিব, সো ইজি
6: ফসিলা।
7: অডোনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি, আরবিআই কহে
8: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু।
0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখে এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্ক দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ

0: আরে অসুদেবী যে আপন হঠাৎ ফেরি আসলে যে কন টঙ্কা কিটা ফেরি দেওয়া পাই অদ্ভুত আপনক পরি স্বাভিমানী ঝিও মানেই তো দুঃখ পাঁতি
1: মো পরি
0: নয় ও কন কন দরকার থলে এত বাট জন্নি করি আসবার মু কোন আপনক টঙ্কা মাগুথিলি আর যদি বা ফেরি দেবাটা জরুরি বলে ভাবিলে নিজে কষ্ট করে ন আসি মনি অর্ডার করে পঠাই দিয়েছিলে কন চলি নথান্তা চলুন আসুন ভিতরকু আসুন হ্যাঁ ঘরে পৌঁছে চিঠি খণ্ডে দিয়েছিলে বি মু বুঝিথান্তি মো টঙ্কা মোটে বুড়ি যাবনি
1: আপন ভাবুছন্তি আপনক টঙ্কা ফেরিবাকু মু আসছি
0: আউ তেবে কন কিছি অঘটন ঘটলা ঘরে ঝোড়া করে চালি আসছন্তি
1: না না সেমিতি কিছি হেনে তেবে অরুণিমার আকর্ষণ মতে এত শীঘ্র এঠিকে টানি আনলা হসিলে যে
0: হসিবিনি পরপিলা পাই জনে অবিবাহিতা ঝিওর আকর্ষণ কথাটা শুনি ভারি হস মারলা
1: পর আপনা ভেদভাবটা কেবল বিবাহিত স্ত্রী পুরুষ মানক পাখরু আরম্ভ আম আখিরে সবু পিলা সমান
0: মোর কিন্তু বিশ্বাস হউনি আচ্ছা সত কইলে এতে গুডাই দিন বাহার রহিগলে বলি ঘরে কোন কিছু সমস্যা উপজিলা
1: না না সমস্যা কিছু নেই ঘরে বরং সমস্ত আপনকো কৃতজ্ঞতা জনাইলে
0: তবে আপন এমিতি তরতরি চলে আসলে যে কিছু দিন বিশ্রাম নেওয়া পরে আসলে চলে না থা
1: ভাইর উপার্জনের ঘর চলছি তো সেটি অবিবাহিতা ভুণী গোটে বোঝ হওয়াটা উচিত নুহে সেইথিপাই
0: বুঝিলি আউ কিছু কহিবা দরকার নাই এই দেখুন সেতবে এইটি ঠিয়া হয়ে আমি কথাবার্তা করছি আসুন ভিতরে আসুন
1: সত কহছি অম্বুজ বাবু অরুণিমা কে দেখিবা দিনু মু তা মায়ারে পড়ি যাইছি আরে ই কোন ঘরটা তো বিলকুল শুনসান অরুর পাঠি শুভনি
0: সে নাই
1: কোয়াড়ে যাইছি
0: জনে বন্ধুক ঘরে ছাড়ি দিয়েছি সে যা চগলা হয়েছি না একা একা তাকে সম্ভাড়া সম্ভব নুহে
1: একা একা কাইকি অরুন্ধতি দিদি রেখা এমানে
0: অরুন্ধতি হসপিটাল রে রেখা তা সেবা করছি
1: হঠাৎ তাঁকর কোন হেলা
0: হঠাৎ নুহে বেড়ে বেড়ে তার সে রোগটা বাহারে তবে অরুণিমা জন্ম হওয়া পরঠারু প্রায় ফ্রিকুয়েন্টলি বাহুছি
1: রোগটা কোন কহিলে শীঘ্র ভাল হয়ে তো
0: মানসিক মানে পাগলামি ভাল হওয়ার আশা খুব কম বারম্বার ইলেকট্রিক শক নেলে কিছুদিন পাই স্বাভাবিক হয়ে উঠে পুনি যে কথা সেই কথা এ রোগটা তার বংশগত তা মা মধ্য এই রোগর শিকার হয়েছিল
1: তবে অরুণিমা কো কেতে দিন বাহারে রখিবে যেতে হলে বি পর ঘরে
0: উপায় নাই তা স্কুল যাওয়া বয়স হওয়া পর্যন্ত বাহারে রহিবাকু হি পড়িব সেতবে বরং হোস্টেল কথা চিন্তা করবি তা না হলে তাকু সবুবেলে জগি রহিবা তো সম্ভব নহে ছাড়ন্তু সমস্যা নথিলে জীবনর স্বাদু হয়ে তো উপলব্ধি করি হয়নি রেখা রেখা
2: বাবু
0: দিকো কফি আনিল
2: নাওছি
1: অরুণিমা নিশ্চয় সেমানকু ভারী হইরাণ করথবো

0: অরুন্ধতী, অরুন্ধতী, দেখো তো কি আসছন্তি।
1: কে কে? আরে আরে অন্য, তু তু আসিছু, তু তেবে মরিন, সেমানে তোতে সেমানে তোতে মারি দি না দি।
0: অনু, অনু কি? হে তো অশ্রুদেবী, ছ মাস ধরি আম ঘরে রহি চিকিৎসিত হোথিলে।
1: ভারী কয়লা বালা, তমে তাকু পুরি সে জম মুহকু ঠেলি দেবাকু চাহুচ নুহে? হেলে সে কথা হেপারিবনি, অনু এইটি রহিব মোরি পাখরে, তুমি কেহি তাকু মোটো ছড়ে নেই পারিবনি। সত্য কৌছিল অনু, মু সত্য কৌছি, তো মরিবা খবর পাইবা পরঠু না মোর এমিতি অবস্থা হয়েছে। তু যদি পুরি ফেরি যাও অনু, মু সত্যকু সত্য পাগলি হয়েছে।
2: কোন হলা, কোন হলা, এতে গোলমাল কেন? কি
1: দেখুন না ডাক্তার বাবু, ইয়ে কৌছন্তি, ইয়ে কোয়াড়ে অন্য নুহ, আপন কইলে মু পুরি অন্যকু চিনি পারিবনি। পিলাদিনে সাঙ্গ হই কেতে খেলিছু, এইঠে পাঠ পড়িছু, বিচারি যৌতুক নেই নথিলা, সেথিপাই তার স্বামী শ্বশুর হরিকা তাকু মারি পকাইলে। সেই খবর পাইবা দিনঠু মো মন মরি যাইথিলা। হেলে হেলে জিয়ন্তা অনু আজি মো পাখকু ফেরি আসছি, মু কোন তাকু ছাড়ি বঞ্চি রহি পারিবি?
2: না না না না, কিয়ে কহিলা অনু ফেরি যাবে? সে তো আপনার পাখু আসছাদি, এনেকি বরাবর আপনার পাখে পাখে রইবে। আপন চুপ হয়ে যান্তু। ওয়েল অম্বুজ বাবু,
3: ইয়েস ডক্টর,
2: মিসেস সাহানি ভালো থাকা পর্যন্ত অনুদেবীঙ্কু এটি রহিবাকু পড়িব।
1: না না না না, মু তো ভালো হয়ে গেলিনি, মু আজি অনু সঙ্গে আম ঘরকু ফেরি যিবি। অনুকু দেখি, অনুকু দেখি না ডাক্তার বাবু, মো মা কথা মনে পড়ি যাচ্ছে। সেই যৌতুক পাই, সেই যৌতুক পাই মা মোর, মা মোর দেহরে কিরাসিনি ঢালি নিয়া লাগাই দেলা। কি বিবস্ত্র সে দৃশ্য, মো মুন্ড করে হয়ে যাচ্ছে, মো মুন্ড করে হয়ে যাচ্ছে। অনু, অনু ধর মতে
2: সিস্টার, পেশেন্ট বেহোশ হয়ে গেলে, সিরিঞ্জারি করো কুইক। এক্সকিউজ মি মিস্টার সাহানি, মোর যা মনে হচ্ছে অনু বোধে মিসেস সাহানি ঘনিষ্ঠ বান্ধবী থিলে, তাঙ্ক মৃত্যুরে সে ভীষণ আঘাত পাইছন্তি। আচ্ছা, অনুঙ্ক মৃত্যু সংবাদ পাইবা পরে পরে মিসেস সাহানিঙ্ক আটাক হইতলা না?
0: ইয়েস ডক্টর, ঠিক সেই মৃত্যু সংবাদ মিলিবা পরঠু তো তার এই অবস্থা হইছে।
2: হুম, বর্তমান অশ্রুদেবী মিসেস সাহানিঙ্ক আরোগ্যর একমাত্র মাধ্যম। আচ্ছা অশ্রুদেবী, আপনার প্রকৃত তাঙ্ক সান ভৌণী, তা নহলে আপনার দেখি সে নিজ ভৌণী বলে ভাবন্তে কাহিঁকি?
4: নিজ ভৌণী নহলে বি মু তাঙ্কর আত্মীয়া, তাছাড়া অনুর চেহারা সহিত মোর অনেকটা সামঞ্জস্য রয়েছে, সেইথিপাই অরুন্ধতী দিদি মতো অনু বলে ধরে নিয়েছন্তি।
2: হুয়েত দীর্ঘ অনেক বর্ষ পরে আপনার সহ তাঙ্কর সাক্ষাৎ হয়েছে, সেইথিপাই সে এতে উদ্বিগ্ন হয়ে উঠছন্তি।
4: হ্যাঁ ডাক্তার বাবু, অনেক বর্ষ পরে, দীর্ঘ 10 বর্ষ পরে।
2: কোন মিস্টার সাহানি, আপন কিছু কোনান্তি যে?
0: মোর কিছু কইবার নাই ডক্টর, মো ভূমিকা এটি খুব গৌণ।
2: অশ্রুদেবী, আপনার সাহায্য ও সহযোগ মিসেস সাহানি ট্রিটমেন্ট পাই।

0: দিদি, অনু দিদি,
1: ইয়ে কোন আজি বড় বিচিত্র কথা মু তমঠি দেখুছি। চাহুছ মু 7 বর্ষ বিতি গলা, এই 7টি বর্ষ লটনি পারাপরি তমে খালি খটি চালিছিল। টাইম মোতাবক রোগীর ঔষধ পথি সেবা শুশ্রূষা সাঙ্গুকু অরুণিমার ভলমন্দ পাঠপড়া কথা সবু বুঝুছিল। দিনক পাই তো তোমা আখির লুহ ঝরিবার মু দেখিনি। আজ ইমিতি কোন হেলা যে তুমি লুহ ঢালুছ?
2: না রেখা, তুমি ভুল ভাবুছ, এ লুহ দুঃখর নুহে আনন্দর। যাহ যাহ অরুণিমাকু 9 বর্ষ পুরি গলা, কালি পরি লাগুছি তার লুহ সিঙ্গাণী বালু বালু মুহ আখি আগে স্পষ্ট হয়ে উঠুছি। সে পুনি ইয়া ভিতরে ঘর ছাড়ি দিল্লি হস্টেলে রই পড়ুছি। কথাটা ভাবিলা বেড়ে বিশ্বাস করি হোনে।
0: আন্টি আন্টি,
1: নাক ঘুষি বাদাকে বচি বল মা, তা কথা কৌ কৌ আসি হাজির হয়ে গলা।
3: আচ্ছা আন্টি, ইয়ে কি কথা কহিল? আরে তুমি কান্দুছ কোন হয়েছি তোমার? এতে পরিশ্রম খুব বাধুছি না? হ্যাঁ আন্টি, আম ঘরে খটি খটি তুমি দিন বার বি ভুলি যাওছ, আমাকে ঋণী করে দৌছ।
2: অরুণা, এসব কোন কৌছ? এত ছোট পিলা তোমার এত বড় কথা তো মোটে সাজুনি। তো বাপা তোর ঋণী কহি কহি 7 বর্ষ বিতাই দিলে, সেটিকে ঢের হলানি যে তোতে বি একথা শিখিয়ে দিলে।
3: ড্যাডি কেঙ্কি শিখেবে মো আন্টি? মু কোন কিছু বুঝি পারনি ভাবুছ?
2: তো মুহরে আন্টি তাকে তো মনের ডাক নিয়ে অরুণা, সেইথিপাই তো মুহর ঋণ কথা উঠুছি। এণিকি বরং মতে আয় বলি ডাক, বাপাঙ্ কই মো পাই কিছু মাসিক ভত্তার বন্দোবস্ত করে দে, সব অলুয়া তুটি যাব।
3: আন্টি মতে ক্ষমা কর আন্টি, মু ভুল হয়ে যাইছি, আউ কেবে সেমতি কহিবি নি।
2: চুপ কর, ক্ষমা ভুল মাউসী ঝিয়ারীঙ্ক ভিতরে এসব চলেনি, বুঝিলু? তো বাপাঙ্কু নকল করিবার ওস্তাদ হয়েগলুন দেখুছি।
1: ছি অরুণা, আন্টি মনরে দুঃখ দেয়নি, তোরি মুহকু চাহি বিচারি নিজ সংসার ভুলিছি।
2: থাও রেখা, অরু পিলা লোক তা কথা ধরিলে চলিব, হেলে মু বুঝি পারুনি রেখা, এই ঋণী হবা কথাটা ইয়া বাপা মানুষ কাহিঁকি ঘারুছি? সে কোন আজি পর্যন্ত বুঝি পারুনাহান্তি। সমস্তকে পছরে পকাই মু নিজকে এ ঘর জনে বলি ধরি নেইছি। মো মনের দুঃখ কেউ বি কর্ণনা করি পারুনাহান্তি।
3: তোমার দুঃখ কোন আন্টি, সমস্তে তো তোমাকে ভালো কহুচন্তি, মা তো তোমার খুব প্রশংসা করে, মো সাঙ্গ মানে শুনি আশ্চর্য হউচন্তি। অনুরাগ ভাই তোম কথা শুনি তোমাকে দেখিবাকু গোড় টিকি বসছি।
2: অনুরাগ
3: সে কোন কুহে জানা আন্টি?
2: অনুরাগ অনুরাগ সে কি কোন হেলা আন্টি? তো নাটা শুনে তুমি চমকি উঠিল,
3: আমি দুহে একা ক্লাস রে পড়ু।
2: না না, হ্যাঁ কোন কোন কইছে তে
3: কহে? ভৌনি পাই ভৌনি কোন এতে কষ্ট সহি পারে, এতে ত্যাগ করি পারে?
1: আহা, বিচারা পিলা মনরে কেতে বড় ভাবনা সতে। দিদিম, তোমার যদি অনুরাগ ভলি পোটিয়ে থাকা, তুমি কোন আম অরুকে এতে স্নেহ করি পারন্ত?
2: তুমি বুঝিবনি রেখা, মু কেবল বঞ্চি রয়েছি অরুণার চপল অভিমানকু সম্বল করি, তারি মায়ার নিশা মতে ঘারুছি, সেই নিশারে ঘাড়ি হয়ে হয়ে কেতে বর্ষ কটিগলা, নিজ জীবনর ক্যানভাস উপরে সময়ের তুলি কেতে পরিবর্তন আঙ্কি দেলা, খেয়াল রাখা তার ইচ্ছা নাই কি বেড় বি নাই, রাতে পাই সকাল হওয়া যাকে খালি কর্তব্য কর্তব্য, অন্যকে সুখী করিবার অন্যর সংসারকে শৃঙ্খলিত করিবার ক্লান্তিহীন পরিশ্রম ভিতরে

0: অজানা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: শেষের শিল্পী সঙ্গীতা পণ্ডা গাইছেন প্রফুল্ল কুমার ত্রিপাঠী রচনার।

আজি হরি হরি বল সকল জন। আরে ভারতবাসীঙ্কু করে নিবেদন, হরি ভারতর সর্বদ।